মুরাইয়া মারে কিল গুমুরাইয়া উড়ে তারা পড়ছে উইটা বলে বটের চিরা কুড়ে মুরাইয়া মারে কিল গুমুরাইয়া উড়ে তারা পড়ছে উইটা বলে বটের চিরা কুড়ে।